তার যে আনন্দ নিষ্ঠা কষ্ট ও সহিষ্ণুতা তাকে দেখি হি সহনশীলতার মাকে পৃথিবী সহ তুলনা করা যাই পৃথিবী লক্ষ্য কলে মনে হুয়ে সে সতরে মা ভি নিজ পর্বত রূপক স্তনর ঝরণার জল পান করে আমার জীবন রক্ষা করুচি পৃথিবীর এই রূপক দেখি অথর্ব বেদরে কুহযাই যস্যাং সমুদ্র উত সিন্ধুরাপো যস্যামন্নং কৃষ্টয়ঃ সম্ভুভু যস্যামিদং জিন্বতি প্রাণদেজত সানো ভূমি হি পূর্ব পেয়ে দধাতু যে পৃথিবী উপরে সমুদ্র নদী ও জল রয়েছে যে অন্ন ও মানবর সত্তা রয়েছে যেঠারে সমস্তে আনন্দিত হুঁতি শ্বাস প্রশ্বাস নিয়ন্তি বিচরণ করতে সেই ভূমিকে আমি সম্মান দেওয়া অথর্ব বেদরে পুঁজি কুহযাই মাতা ভূমি হি পুত্রোহং মাতা পৃথিব্যাহ পৃথিবী আমার মাতা এবং আমি তার সন্তান পৃথিবী প্রতি এই সম্মানবোধ কৃতজ্ঞতা ও চেতনার আরোপ হি রজ উৎসবর মূলতত্ত্ব আমার বাসভূমি পৃথিবী এক প্রাণহীন মাটিপিণ্ড নুহে এর প্রাণ অমুক ধরি রাখি ধরা আমার সবু অলি অত্যাচারক সহি ক্ষমা করে দেউথবার ধাত্রী পৃথিবীঠার এই মাতৃচেতনা বা মাটি প্রতি মমতা হি কৃতজ্ঞ মানুষক রজ পর্বরে তিন দিন কর্ষণ করা নিবৃত করেছি আমি বর্ষার আরম্ভে কৃষি গীতি গাই পৃথিবী শস্য গর্ভা হেউ বলে কামনা করু এবং কৃষি কার্য আরম্ভ করু তেণু রজ উৎসব হচ্ছে বর্ষা আরম্ভে শস্য গর্ভা পৃথিবীর মাতৃত্বর সফলতা কামনা ও সৃষ্টির বিজয় উৎসব কেতে সুন্দর স্বপ্ন পৃথিবী মাতার নিরাজনা এবং এক বিপুল সম্ভাবনা আবাহন করে আনন্দ বিভোর ভাবে সময় কটাইবা আমার পূর্বসূরী মানে পরিকল্পনা করেছিল এই রজ পর্ব এর সমস্ত তাত্ত্বিক মূল্যক ন বুঝলে নির্মল আনন্দ শ্রদ্ধা ও প্রীতির বাতাবরণে কিছু দিন বিতাইবা সুযোগ দেছে এই রজ পর্ব গ্রীষ্মর উত্তাপ কমি যাচ্ছি প্রথম বারিপাতরে ধরণী রাণী শ্যামল শ্রীমণ্ডিত হচ্ছে এতিকি বেলে আনন্দের কিছু সময় কটাই পুঁজি কৃষিকর্মে লাগবার সময় আজি কিন্তু এই আনন্দ উল্লাসরে ধীরে ধীরে ভট্টা পড়ি আসিলা পুরুখা লোক মানে কুমার অতীতর রজ মৌজ এবে আহ সেদিনর প্রাণখোলা ভাব বিনিময় আনন্দ উন্মাদনা মৌলি আসিলা বিভিন্ন সমস্যার কলুষিত হয়ে গলা গ্রাম্য জীবন ফাটি পড়া সম্পর্ক সেইপাই রজ উৎসবর সরসতা বি পতলা হয়ে আসুচি সতরে কেতে মহত্তর চিন্তার আমার সংস্কৃতির জন্ম নিয়েছে রজ পর্ব পৃথিবী মা জ্ঞান করা পরস্পর মধ্যে স্নেহ শ্রদ্ধার পরিবেশে প্রাণভরি জীবনক আনন্দক উপভোগ করে পুঁজি জীবন সংগ্রামে পশিযা এই তো রজ পর্বর মহত্ত্ব এতে সুন্দর এবং আমার মৌলিক পর্বটি মৌলি যাওয়া দেওয়া কম উচিত হব।

শ্রোতা বন্ধু, শুনলি শ্রীরামচরিত মানসর 106তম অধ্যায়? মূল রচনা গোস্বামী তুলসী দাস, কণ্ঠশিল্পী এ হরিহরণ। বর্তমান শুণন্তু সুধাকর মিশ্র কণ্ঠে অলোক বিশ্বাল গীত রচনার এক ভক্তি অর্ঘ্য।

0: যে রক্তদান কলে অধিক রক্ত চালি যাই পারে তাহলে ব্যক্তি দুর্বল হয়ে যাব কিংবা অচেত হয়ে যাই পারে কিন্তু প্রকৃত কথা হচ্ছে রক্তদান কেবল ব্লড ব্যাঙ্ক জরিয়ারে ডাক্তরঙ্ক তত্ত্বাবধানে করা যায় ব্যক্তি রক্তদান করিবা আগরু তা রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা করা যায় সে রক্ত দেই পারিবে বলি নির্ণীত হইতা মাত্র 250 মিলিলিটর রক্ত জনক ঠারু থরকে নিয়া যাইতা তাঠারু অধিক নিয়া যায় নাহি তেণু জনে ব্যক্তি প্রতি তিনি মাসরে থরে লেখায় এপরি ভাবে বর্ষকু চারি থর রক্তদান করিপারিবে রক্তদান করুথিবা ব্যক্তির হিমোগ্লোবিন 12.5 গ্রাম রু অধিক থিলে হি তাঙ্কঠারু রক্ত গ্রহণ করা যায় মনে রাখিবার কথা যে রক্তদান করিবার মাত্র 48 ঘন্টা মধ্যে সেতিকি রক্ত দেহ ভিতরে পুনি থরে তৈরি হয়ে যায় কতক ব্যক্তি ভাবন্তি যে রক্তদান করিবা পরে গোটিয়ে দিন বিশ্রাম নেওয়া দরকার হুয়ে কিন্তু এ ধারণা বি ঠিক নুহে বরং রক্তদান করিবা পরে পরে অধিক ফুর্তি লাগে কামকু যিবারে কোনসি অসুবিধা নাই তবে রক্তদান করিবা দিন অন্তত 8-10 গ্লাস পানি পিইবা উচিত রক্তদান দিবসরে মদ্যপান করিবা অনুচিত তা ছড়া সেদিন গাড়ি চলাইবা কিংবা অধিক সময় খরারে কাম করিবা পাই মধ্যে বারণ করা যাইতায় যেউমানঙ্কর উচ্চ রক্তচাপ থায়ে সেমানে বি রক্তদান করিপারিবে যেউ ব্যক্তিঙ্কর সিস্টোলিক রক্তচাপ 180 রু কম থায়ে কিংবা ডায়াস্টোলিক রক্তচাপ 100 রু কম থায়ে সে রক্তদান করিবারে কিছু অসুবিধা নাই উচ্চ রক্তচাপ পাই ঔষধ খাউথিলে বি সে রক্তদান করিবারে প্রতিবন্ধক নাই ডায়াবেটিস বা মধুমেহ রোগীঙ্ক রক্ত শর্করা স্তর যদি অনুমোদিত সীমা মধ্যে থায়ে সেমানে বি রক্তদান করিপারিবে রক্তদান করুথিবা প্রাপ্তবয়স্ক ব্যক্তিঙ্ক পাই বয়সর প্রতিবন্ধক নথায়ে 18 বর্ষরু ঊর্ধ্ব যে কোনসি ব্যক্তি যদি ডাক্তরঙ্ক পরীক্ষারে উপযুক্ত নির্ণীত হুয়ন্তি সে অনায়াসরে রক্তদান করিপারিবে তেবে মোটামোটি ভাবে দেখিলে 18-65 বর্ষ ভিতরে থিবা প্রত্যেক সুস্থ নাগরিক রক্তদান করিবা পাই উপযুক্ত রক্তদান করিবা সময়রে প্রত্যেক ব্যক্তিঙ্ক পাই যেউ ছুঞ্চি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহৃত হুয়ে তাহা অন্য কোনসি ব্যক্তি পাই ব্যবহার করা যায় নাই থরে ব্যবহার করিবা পরে তাহাকু নষ্ট করি দিয়া যায় তেণু রক্তদান ফলরে কোনসি প্রকার সংক্রমণ হেবার আশঙ্কা নাই
1: ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁଣୁଥିଲେ ୱାର୍ଲ୍ଡ ବ୍ଲଡ୍ ଡୋନର ଡେ ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଥିଲେ ଡାକ୍ତର ରବିନାରାୟଣ ରଥ ଆକାଶବାଣୀ କଟକ ସମୟ ସକାଳ 7:15 ହେବାକୁ ଯାଉଛି ଶୁଣନ୍ତୁ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ
2: ଆକାଶବାଣୀ ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ମଳୟରଞ୍ଜନ ମିଶ୍ର ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ଫ୍ରାନ୍ସ ଓ ସ୍ଲୋଭାକିଆ ଦୁଇ ରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଫ୍ରାନ୍ସର ନିସ୍ଠାରେ ପହଞ୍ଚିଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆଜି ଫ୍ରାନ୍ସ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସହ ଭାରତ ଇନୋଭେଟ୍ସ କାର୍ଯ୍ୟକ୍ରମର କରିବେ ଶୁଭାରମ୍ଭ ଆନ୍ତର୍ଜାତିକ ଯୋଗ ଦିବସ ପାଳନର ଅବ୍ୟବହିତ ପୂର୍ବରୁ ଏବେ ଜାରି ରହିଛି ବିଶ୍ୱସ୍ତରୀୟ ଅନ୍ଲାଇନ୍ ଯୋଗ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହିମାଚଳ ପ୍ରଦେଶ ଡାକ ବିଭାଗ ଦ୍ୱାରା କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇଛି ଡ୍ରୋନ୍ ଆଧାରିତ ଡାକ ସାମଗ୍ରୀ ଯୋଗାଣ ବ୍ୟବସ୍ଥା ଯୁଦ୍ଧ ସମାପ୍ତି ନେଇ ଇରାନ୍ ସହ ଆଜି ଏକ ଚୁକ୍ତି ସ୍ୱାକ୍ଷରିତ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ବୋଲି ସୂଚନା ଦେଲେ ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତି ଏବଂ ଧର୍ମଶାଳା ପୁରୁଷ ବର୍ଗ ଦିନିକିଆ ଏକ ଦିବସୀୟ କ୍ରିକେଟ୍ ମ୍ୟାଚ୍ରେ ଆଫଗାନିସ୍ତାନକୁ 7 ପରାସ୍ତ କଲା ଭାରତ ଫ୍ରାନ୍ସ ଓ ସ୍ଲୋଭାକିଆ ଦୁଇ ରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଫ୍ରାନ୍ସର ନିସ୍ଠାରେ ପହଞ୍ଚିଛନ୍ତି ଗସ୍ତ ଅବସରରେ ଶ୍ରୀ ମୋଦି ଫ୍ରାନ୍ସ ରାଷ୍ଟ୍ରପତି ଇମାନୁଏଲ୍ ମାକ୍ରୋନ୍ଙ୍କ ସହ ଦ୍ୱିପାକ୍ଷିକ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା କରିବେ ନିସ୍ଠାରେ ଆଜି ଉଭୟ ନେତା ମିଳିତ ଭାବେ ଭାରତ ଇନୋଭେଟ୍ସ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶୁଭାରମ୍ଭ କରିବେ ଭାରତର ନବସୃଜନ ଏବଂ ଷ୍ଟାର୍ଟଅପ୍ ଇକୋସିଷ୍ଟମ୍କୁ ପ୍ରଦର୍ଶନ କରୁଥିବା ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏକ ପ୍ରମୁଖ ପ୍ଲାଟଫର୍ମ ଭାବେ ପରିଗଣିତ ହେଉଛି ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ପ୍ରତିରକ୍ଷା ନବସୃଜନ ରଣନୈତିକ ବ୍ୟାପାର ଆଦି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଦ୍ୱିପାକ୍ଷିକ ସହଯୋଗ ବୃଦ୍ଧି ନେଇ ଉଭୟ ନେତାଙ୍କ ମଧ୍ୟରେ ମତ ବିନିମୟ ହେବାର ଆଶା କରାଯାଉଛି ନିସ୍ଠାରେ ପହଞ୍ଚିବା ପରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମୋଦିଙ୍କୁ ହୋଟେଲ୍ ନେଗ୍ରେସ୍କୋଠାରେ ପ୍ରବାସୀ ଭାରତୀୟ ଭବ୍ୟ ସ୍ୱାଗତ କରିଥିଲେ ସ୍ୱାଗତ ସମ୍ବର୍ଦ୍ଧନା ପାଇଁ ଶ୍ରୀ ମୋଦି ପ୍ରବାସୀ ଭାରତୀୟଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରିଛନ୍ତି ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ପୋଷ୍ଟରେ ଶ୍ରୀ ମୋଦି ଏହାକୁ ଏକ ସ୍ମରଣୀୟ ମୁହୂର୍ତ୍ତ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି ସ୍ୱାଗତ ଅବସରରେ ଫ୍ରାନ୍ସ ଏବଂ ଇଟାଲୀୟ କଳାକାରଙ୍କ ଦ୍ୱାରା କଥକ ଓଡ଼ିଶୀ ଓ ଭରତନାଟ୍ୟମ୍ ଭଳି ଭାରତୀୟ ଶାସ୍ତ୍ରୀୟ ନୃତ୍ୟ ସହ ରଙ୍ଗାରଙ୍ଗ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରିବେଷଣ ହୋଇଥିଲା ଫ୍ରାନ୍ସର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗସ୍ତର ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ସ୍ଲୋଭାକିଆକୁ ଯାତ୍ରା କରିବେ। ସ୍ଲୋଭାକିଆରେ ଅବସ୍ଥାପିତ ଭାରତୀୟ ରାଷ୍ଟ୍ରଦୂତ

গলা কাইছ, সজ বাজ হই কিয়ে রজ দোলি খেলুছ। পিলামানে আজি সমস্তে রজ মৌজর ব্যস্ত, আস আস তুম মনকু স্বাগত করুছি আজির ইটিকিলি মিটিকিলি কার্যক্রমকু। মু তুম মানকর রোজিতা অপা। পিলামানে আজি তুমি মানে সজবাজ হে, মুন্ডরে চন্দন টোপা, পাদরে অলতা লগাই ভারি সুন্দর লাগুছ। আচ্ছা সমস্তে পিঠা খাই সারল না নাহি? কোন খাইল, পোড় পিঠা না চকুলি পিঠা? তোমমানক হাতরু তো সব পিঠার মহমহ বাসনা আসুছি। আজি ছুটি দিনকু পুনি রজ, দোলি খেল, পুচি খেল, তুমি সভিয়ে কেতে খুশি তুমমানক মুহরু জনা পড়ুছি। আচ্ছা পিলামানে কহিল, রজ কেতে দিন মুখ্যতঃ পালন হুয়ে? তিনি দিন, পহিলি রজ, রজ সংক্রান্তি, বসুমতী স্নান। কহিল পিলে, সংক্রান্তি মানে কোন? যেতেবেলে সূর্য গোটিয়ে রাশিরু অন্য রাশিকু প্রবেশ করন্তি, কোন ভাবুছ? রাশি মানে কোন? পূজা থালিরে যে রাশি লড়ু তুমি মানে ঝাম্পি নিয়ে যাও, সে রাশি ভাবুছ কি? না পিলা মানে, আম মানকর থাকে জন্ম রাশি। তুমি মানে ঘরে গুরুজনক ঠারু শুনিথিব, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, যে রাশি ফল বিষয়ে জাণিবা পাই ঘরে গুরুজন মানে খবর কাগজ বি পড়ি থাকে। এবে জাণিল তো রাশি বিষয়ে? আমার সমুদায় বারটি রাশি অছি, হেলে কোন কোন? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বিছা, ধনু, মকর, কুম্ভ, মীন। আমার ওড়িয়া ক্যালেন্ডরে জ্যোতিষ শাস্ত্রে এর ব্যবহার হুয়ে। তাহলে পিলামানে ইথিরু জানি পারুছ তো আম পূর্বপুরুষ মানে কেতে জ্ঞানী গুণে থিলে? তুমি মানে বি সবুবেলে ওড়িয়া বলে গর্ব করিব। আচ্ছা তুমি সভিয়ে জাণিপারিল যে যেতেবেলে সূর্য গোটিয়ে রাশিরু অন্য রাশিকু প্রবেশ করন্তি সেদিনকু আমি সংক্রান্তি কহু, কিন্তু পিলামানে রজ কোন কেবল নূয়া ড্রেস পিঁধিবা, সুয়াদিয়া পিঠা খাইবা আউ দোলি খেলিবা পাইঁ পালন হুয়ে? এহা সহিত বি মু তুমমানকু কহিথিলে না, আম ওড়িশার পূর্বপুরুষ মানে বহুত জ্ঞানী গুণী, কাহিঁকি না আম ভারত যেমিতি এক কৃষি প্রধান দেশ, সেইভাবে আম ওড়িশা বি কৃষি প্রধান রাজ্য। ভালো চাষ পাই ভাল বর্ষা হওয়া দরকার। আষাঢ় মাসরে প্রথম বর্ষায় মাটি মা ভিজি যায়, মাটি মাঙ্কু রজস্বলা নারী সহিত তুলনা করা যায়। মাটি মা আমাকু কেতে কিসমর ফসল ফল সবু দেউছি, যাহাদ্বারা কোন হেউছি আমি আম ভোককু মেন্টাই পারুছে। কিন্তু সে ফসল হওয়া পূর্বরু মাটি মার বিশ্রাম নেবা জরুরি, সেথিপাই আম পূর্বপুরুষ মানে পিঢ়ি পরে পিঢ়ি এই পর্ব পালন করে আসুছন্তি। আম মাটি মাকু রজ তিনি দিন বিশ্রাম দিয়া যায়। রজরে তুমি মানে পিঠা আউ মিঠা তো খাউছ, কিন্তু আউ কেউ জিনিসটি আম ওড়িয়া পরম্পরার অছি কহিল পিলে? দেখিবাকু সবুজ রঙ্গর, ঠিক কহিছ, তা নাটি হেউছি পান। আউ রজ পান তো ভারি সুয়াদিয়া, সেথিরে

0: Order under the headline, in a first, AI model pulled offline after US government intervenes. FSS AI bans use of pins, metallic wires in food packaging, reads a front page story in the Times of India. The FIFA World Cup 2026 may be attracting over 5 million strong live audience, but match attendees from India to be only about 30,000, far less than previous edition in 2022. High average costs, travel hurdles, results in tepid interest from Indian travellers, writes the Financial Express. And finally, in a piece titled Fashion to Furness, some luxe gold watches fail the test of time. The Economic Times writes, as yellow metal price hit record high, vintage pieces are being melted down as the gold content value outstrip their resale worth. And with that, it's back to you, Shagun.
1: Thank you, Tanvi. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi to hold talks with French President Emmanuel Macron and jointly inaugurate Bharat Innovates event in Nice today. Indian Space Research Organization developing long-life moon landers capable of surviving up to 200 days, says ISRO Chairman V. Narayanan. IMD says conditions are favourable for further advance of southwest monsoon into Karnataka, Telangana, Andhra Pradesh, Odisha and South Chhattisgarh during next 2 to 3 days. US President Donald Trump claims deal to end war with Iran will be signed today and Strait of Hormuz will be open to all immediately afterwards. India beat Afghanistan by 7 wickets in rain-affected first one-day international cricket at Dharamshala. And in ICC Women's T20 World Cup, India to begin their campaign against arch-rivals Pakistan in Birmingham this evening. And with that, we end the morning news. Have a nice day.
2: শ্রোতাবন্ধু শুণুলে কার্যক্রম আকাশবাণী দিল্লী কেন্দ্রর আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 এফএম শুনিপারে হিন্দি কথাচিত্র গীত এই বিজ্ঞাপন বিরতি পরে
3: শুণ শুণ শুণ গাঁ ভাই ভৌণী মানে কেওয়াইসি আপডেটর মেসেজ কু অনদেখা করন্তু নাহি তুরন্ত কেওয়াইসি আপডেট করন্তু যদি পরিচয় কিংবা ঠিকনারে কোনসি পরিবর্তন নাহি তেবে আপনকর ব্যাংক কিংবা এটিএম কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিংক পাখকু যান্তু কিংবা ব্যাংকরে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে স্বঘোষণা দিয়ন্তু এবং যদি কোনসি পরিবর্তন অছি তেবে পরিচয় এবং ঠিকার সর্বশেষ প্রমাণ দেখান্তু খাতাকু সক্রিয় রক্ষি করি ব্যাংকিং সেবার লাভ উঠান্তু নিজর কেওয়াইসি আপডেট করিবা পাই নিজর নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাংক শাখাকু যান্তু
4: আরবিআই কহে সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু
5: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু 2টি পরিগণনা ফর্ম দেবে ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে ফর্ম 2টি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি
6: সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা-মানঙ্ক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহ মিলেট্রু প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর সম্ভার হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী বেশ আকর্ষণীয় এবং প্রতিটি মিলেট সামগ্রী শুদ্ধ ও স্বাস্থ্যপ্রদ জুন 12-16 তারিখ পর্যন্ত এথরের রজ মৌজকু আহুরি উল্লাসে ভরিবাকু যাউছি সুভদ্রা শক্তি বাজারের স্বতন্ত্র রিহাতি এথর রজরে স্বতন্ত্র মজা সুভদ্রা শক্তি বাজার স্টার স্কুল পাখ ইউনিট 8 এসআইআরডি পরিসর ভুবনেশ্বর
7: সমৃদ্ধ ওড়িশার স্বপ্নকু সাকার করিবা পাই উভয় স্বাস্থ্য ও শিক্ষা দিগরে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করিছন্তি লোকঙ্ক সরকার
8: সুস্থ ওড়িশা পাই আয়ুষ্মান ভারত ও গোপবন্ধু জন আরোগ্য যোজনা মাধ্যমে কোটি কোটি লোক পাউছন্তি ক্যাশলেস চিকিৎসার সুবিধা আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর উন্নতিকরণ ভলি অন্যান্য পদক্ষেপ লোকঙ্ক কল্যাণ পাই নিয়া যাউ

শ্রোতা বন্ধু শুনেছন্তি হিন্দি কথা চিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র এথর আসন্ত শুনে নেবা কার্যক্রমর নেক্সট গীতটি বাদশাহ কথা চিত্রর সমীরক গীত গীত রচনা ও আনু মল্লিক সঙ্গীত সঞ্চোজনা কণ্ঠে সজাই অভিজিৎ ও অলকা ইয়াগ্নিক।

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্রর। আসন্তু শুণবা কার্যক্রমর পরবর্তী গীতটি বরদাস্ত কথাচিত্রর, হিমেশ রেশমিয়াঙ্ক সঙ্গীত এবং সমীর গীত রচনাক কণ্ঠ সজাইছেন শান ও কুণাল কাঁজওয়ালা। শুনে নিয়ত এই গীতটি বরদাস্ত কথাচিত্রর।

শ্রোতাবন্ধু, আজি তো সময় যাইছে। আজির হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমক এইটি শেষ করছু। আপনার শুণুলে বাবুল বাদশাহ বেবি বাদশাহ ও বরসাত কথাচিত্রর কিছু গীত। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র। পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, এতবার যা শুণুলে কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র শুণিপারে পরবর্তী কার্যক্রম এই বিজ্ঞাপন বিরতি পরে।

শ্রোতা বন্ধু, আমি মানে কথা হইতেলি বিশ্ব রক্তদান দিবস সম্পর্কে। হ্যাঁ শ্রোতা বন্ধু, 2004 মসিহার বিশ্ব স্বাস্থ্য সংগঠন

শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM শুনছেন শ্রীক্ষেত্রে সুরভীর কার্যক্রম। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ বর্তমান আপনার শুনছেন কিছু হিন্দি কথাচিত্র গীত। আপনার মনে থাকবে ধুম কথাচিত্রের সেই গীতটি, ধুম মচালে ধুম মচালে ধুম। হ্যাঁ, সেই যে গীতটি যে সঙ্গীত নির্দেশনা দিয়ে তাঁর না হচ্ছে প্রীতম চক্রবর্তী। আজ তাঁর শুভ জন্মদিন, 1971 মশিয়া সে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে। তাঁর পিতাঙ্ক নাম লা প্রভু চক্রবর্তী এবং মাতাঙ্ক নাম লা অনুরাধা চক্রবর্তী। সে জনে বলিউডর গায়ক, সঙ্গীত নির্দেশক, কেবল সেটিকি নুহে সে ভাল গিটার বাদক। দীর্ঘ 15 বর্ষর ঊর্ধ্বকাল মধ্যে সে বলিউড পাই তৈরি করছেন অনেক লোকপ্রিয় সঙ্গীত। 100 অধিক ফিল্মে সে মিউজিক কম্পোজ মধ্যে করেছেন। তাঁর সঙ্গীতরে আমি সুফি, ভাঙ্গড়া, ফোক গীতর টেস্ট পাই বা মধুর ধ্বনি শুণবাক পাই। সেইপাই তো তাঁর সমকালীন যুব সঙ্গীত নির্দেশক মানক মধ্যে ভর্সাটাইল সঙ্গীত নির্দেশক ভাবে কুহযাই থাকে। নিজের সঙ্গীত সর্জনপ্রে সে দুইথর ফিল্মফেয়ার আওয়ার্ড পাই, 4 সিনে আওয়ার্ড পাই, আনিথর স্ক্রিন আওয়ার্ড পাই, তিনিথর আইফা আওয়ার্ড পাই। আসন্তু শুনিবা তাঁর সঙ্গীত নির্দেশনার কার্যক্রমর পরবর্তী গীতটি, বজরঙ্গী ভাইজান কথাচিত্রর।

0: শ্রোতা বন্ধু, আজ তো সময় যাই শ্রীক্ষেত্র সুরভীর কার্যক্রম কু আজ এইটি শেষ করছু। পরবর্তী কার্যক্রম শুণবা আপন মানুষ নিয়ে যাচ্ছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র কু।
1: विविध भारती के विविध रंगी कार्यक्रमों की विविधा।

আজি পহিলি রজ আসন্তাকালি রজ সংক্রান্তি এবং তারপর দিন ভূমিদহন পালন করা যাব। শুখিলা ভূইরে বর্ষা পানি পড়িবা পরে মাটির প্রজনন শক্তি বড়িতায়। সেতিপাই এই তিনি দিন জমির চাষ করা যাই নথায়। পরম্পরা অনুসারে তিনি দিন বিশ্রাম এবং মনোরঞ্জনর সময় হয়েথিবারু পুরপল্লীরু সহর পর্যন্ত রজ পর্ব পালন করা যাই থাকে। রজরে কুমারী ঝিউমানে নূতন বস্ত্র পরিধান করে হাতরে মেহেন্তি ও পাদরে অলতা লগাইবা সহ দোলি খেলিবার পরম্পরা রয়েছে। রজদোলি গীতরে পরিবেশ মুখরিত হয়েছে। পিঠাপণা সহ বিভিন্ন স্থানের সাংস্কৃতিক কার্যক্রম মান আয়োজন করা যাচ্ছে। সুস্বাদু পান এবং ব্যঞ্জনর নিয়ারা পরম্পরা দেখিবাকু মিলুছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গণপর্ব রজ উপলক্ষে দেশবাসীঙ্কু শুভকামনা জনাইছন্তি। পারম্পরিক দোলি খেল, পিঠা, পান আদির মহত্ব সম্পর্কে কহিবা সহ মাটি, মা ও মেঘর সম্মানার্থে এহা পালন করা যাউথিবা উল্লেখ করিছন্তি। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি রজপর্ব উপলক্ষে রাজ্যবাসীঙ্কু শুভেচ্ছা জনাইছন্তি। কৃষিভিত্তিক এই গণপর্ব রাজ্যর সংস্কৃতি, প্রকৃতি, প্রগতি ও পরম্পরার পরিচয়ক বলে রাজ্যপাল কইছন্তি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রজপর্ব উপলক্ষে শুভেচ্ছা বার্তায় কইছন্তি, এই পর্ব মাটি মা'র মহত্ব, মাতৃশক্তির সম্মান এবং কৃষিভিত্তিক সভ্যতাকে পিঢ়ি পরে পিঢ়ি সমৃদ্ধ করে আসছে। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া খুশি ব্যক্ত করে কহিছন্তি, এই মহান ওড়িয়া সাংস্কৃতিক পর্ব পরম্পরাকে বজায় রাখা সহ সমস্ত মনরে আশা ও আনন্দ আনিদিয়ে। ভদ্রক জেলার বিভিন্ন স্থানের রজ উৎসব আনন্দ উল্লাস ও ধুমধামর সহ পালন করা যাচ্ছে। ওড়িয়া সংস্কৃতি ও পরম্পরাকে বজায় রাখি পিঠাপণা, রজপান এবং রজদোলি ভদ্রকর মুখ্য আকর্ষণ পালটিছে। কিশোরীমানে সুসজ্জিত হয়ে গাঁ পরিক্রমা করুথিবা বেলে সমস্তে এই পর্বরে সামিল হয়েছন্তি। রক্তদানর মহত্ব এবং রক্তদানকু প্রোৎসাহিত করিবা উদ্দেশ্যে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা যাচ্ছে। ব্লড গ্রুপর আবিষ্কার করিথিবা নোবেল পুরস্কার বিজেতা বৈজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টিনক জন্মদিবসকু স্মরণ করিবা পাই প্রত্যেক বর্ষ আজির দিনকু বিশ্ব রক্তদাতা দিবস ভাবে পালন করা যাই থাকে। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে, মানবিকতার এক বুন্দা, রক্ত দিয়ন্তু জীবন বঞ্চান্তু, জরুরি সময়ের অস্ত্রোপচার, কর্কট চিকিৎসা, আকস্মিক দুর্ঘটনা এবং দীর্ঘদিনের দুরারোগ্য চিকিৎসা ক্ষেত্রে রক্তর আবশ্যকতাকে দৃষ্টি রাখি বিশ্ব স্বাস্থ্য সংগঠন রক্তদাতামানঙ্কু এই মহত কার্যের সামিল হওয়াকু আহ্বান দেইছন্তি। এই কার্য দ্বারা একতা, অখণ্ডতা, মানবিকতা এবং অনুকম্পা সৃষ্টি হইতায়। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই দিবস অবসরের তাঁর বার্তায় যুবকমানঙ্কু নিয়মিত ও স্বেচ্ছাকৃত ভাবে রক্তদান করিবাকু এবং অন্যমানকু এথিপাই উৎসাহিত করিবা পাই আহ্বান দেইছন্তি। এই দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ রক্তদাতামানঙ্ক মহত কার্য পাই কৃতজ্ঞতা জ্ঞাপন করিছন্তি। এ দিগরে সমস্তে আগেই আসিবার সংকল্প নেবাকু মন্ত্রী আহ্বান দেইছন্তি। সোমনাথ স্বাভিমান যাত্রারে যোগ দেওয়া পাই বরগড় জেলার 57 জন তীর্থযাত্রী যাত্রা আরম্ভ করিছন্তি। সমস্ত তীর্থযাত্রীমানে প্রথমে ভুবনেশ্বরে পৌঁছিবা পরে আসন্তাকালিঠারু এক স্বতন্ত্র ট্রেন যোগে গুজরাট অভিমুখে যাত্রা করিবে। নবরঙ্গপুর জেলা ভারতীয় জনতা পার্টি পক্ষরু সমস্ত জেলা পদাধিকারী, মোর্চা সভাপতি ও মণ্ডল প্রভারীমানঙ্ক বৈঠক জেলা কার্যালয়ঠারে অনুষ্ঠিত হয়ে যাইছি। কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষ উপলব্ধি ও রাজ্য সরকারঙ্ক 2 বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন জনহিতকর কার্যক্রমর সফল রূপায়ণ সম্পর্কে বিশেষ আলোচনা করা যাইছি। পানিপাগ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের উপকূল অঞ্চলে প্রবেশ করেছে। আগামী 2 দিন মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের অন্য ভাগকে স্পর্শ করিব। আসন্তা 20 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘণ্টা মধ্যে রাজ্যের কিছু স্থানে কালবৈশাখী প্রভাবে বজ্রপাত সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ শেষ হওয়া পূর্ব মুখ্য সংবাদ পুণিথরে। দেশবাসীঙ্ক পাখরে গত 12 বর্ষ মধ্যে গুণাত্মক স্বাস্থ্যসেবাকে সহজ এবং সুলভ মূল্যে পৌঁছা যাইপারিছে কহিলে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস কার্যক্রমে উৎসাহর সহ অংশগ্রহণ করা আহ্বান দেলে কেন্দ্র আয়ুষ মন্ত্রী। আজঠার আরম্ভ হয়েছে 3 দিনিয়া কৃষিভিত্তিক গণপর্ব রজ, শুভেচ্ছা জনাইলে রাষ্ট্রপতি। এবং ওড়িশা সহরাঞ্চল ভড়া নিয়ন্ত্রণ অধিনিয়ম 2026 চিঠা নিয়মাবলী ঘোষিত, জনসাধারণ মতামত আহ্বান কলে সরকার। আঞ্চলিক সংবাদ বর্তমান এতিকি, আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে সন্ধ্যা 6:45।

0: যা রক্ত কমে যায় সে হোক থ্যালাসেমিয়া দ্বারা পীড়িত, সিকেল সেল দ্বারা পীড়িত, সেমান রক্ত দরকার হইতা হয়। যেমন ব্লড দিয়ন্তি সেমানকর 3 মাস ভিতরে ব্লড তৈরি হয়ে যেতে, হার্ট ভালো রহে ও বহুত অ্যান্টিজেন অ্যান্টিবডি ও ইমিউনোলজিক্যাল ডিজিজ মধ্যে বেনিফিট হইতা হয়।
1: এই দিবস অবসরে জয়পুরঠারে এক সচেতনতা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে যাইছি। এতে সমাজের বিভিন্ন বর্গর লোক যোগদে স্বেচ্ছাকৃত রক্তদান করা সংক্রান্ত প্লাকার্ড এবং ব্যানর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে। কন্ধমাল জেলার বালিগুড়া উপখণ্ড চিকিৎসালয়ের এই দিবস অবসরের এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য এতে যোগদে স্বেচ্ছাকৃতভাবে রক্তদান করেছেন। শিবিরের 65 ইউনিট রক্ত সংগ্রহ করা যাইছে। কেন্দুঝর জেলা মুখ্য চিকিৎসালয়ে আয়োজিত সমারোহে জেলা মুখ্য চিকিৎসা ও জনস্বাস্থ্য অধিকারী ডাক্তার ধনেশ্বর সেঠি তথা অন্যান্য জিলাস্তরীয় চিকিৎসা অধিকারী যোগদে রক্তদানের আবশ্যকতা এবং এর উপকারিতা সম্পর্কে আলোচনা করে। আপনার আঞ্চলিক সংবাদ শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র। রাজ্যের কৃষিভিত্তিক তিনদিনিয়া গণপর্ব রজ আজিঠার আরম্ভ হয়েছে। আজ পহিলি রজ, আসন্তাকালি রজ সংক্রান্তি এবং তা পরদিন ভূমি দহন পালন করা যিব। শুখিলা ভূইরে বর্ষা পানি পড়িবা পরে মাটির প্রজনন শক্তি বড়ি থাকে, সেথিপাই এই তিনদিন জমিরে চাষ করা যাই নথায়। পরম্পরা অনুসারে তিনদিন বিশ্রাম এবং মনোরঞ্জনর সময় হইতিবারু পুরপল্লী রু সহর পর্যন্ত রজপর্ব পালন করা যাই থাকে। রজরে কুঁয়ারী ঝিওমানে নূতন বস্ত্র পরিধান করে হাতরে মেহেন্দি, পাদরে অলতা লগাইবা সহ দোলি খেলিবার পরম্পরা রয়েছে। রজদোলি গীতরে পরিবেশ মুখরিত হয়ে উঠিছে। পিঠাপণা সহ বিভিন্ন স্থানরে সাংস্কৃতিক কার্যক্রম মান আয়োজন করা যাচ্ছে। সুস্বাদু পান এবং ব্যঞ্জনর নিয়ারা পরম্পরা দেখিবাকু মিলুছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গণপর্ব রজ উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জনাইছন্তি। পারম্পরিক দোলি খেল, পিঠা, পান আদির মহত্ব সম্পর্কে কহিবা সহ মাটি, মা ও মেঘ সম্মানার্থে এহা পালন করা যাউথবা উল্লেখ করিছন্তি। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম্পাটি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা প্রমুখ রজপর্ব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জনাইছন্তি। গঞ্জাম জেলার ছত্রপুরে প্রতিবর্ষ ভি চলিত বর্ষ মধ্যে ওড়িশা পর্যটন বিভাগ এবং ওড়িশা পর্যটন উন্নয়ন নিগমর মিলিত আনুকূল্যে রজপর্ব মহা আড়ম্বরের পালন করা যাইছি। আজ পহিলি রজঠু আরম্ভ করে আসন্তা 16 তারিখ ভূমি দহন তিনদিন ধরে জেলার গোপালপুর সমুদ্রকূলের পান্থনিবাস সমেত রাজ্যের 16টি পান্থনিবাসের স্বতন্ত্র কার্যক্রম আয়োজন করা যাচ্ছে। সমুদ্রকূলের মনোরম পরিবেশ মধ্যে পর্যটক মানে দোলি খেলা সহ লুডু, পুচি এবং লৌড়ি ভি পারম্পরিক খেলার আনন্দ উপভোগ করছেন। খরিয়ার রোড স্থিত রাম মন্দিরে বিধায়ক জয় ঢোলকিয়া নেতৃত্বে কেন্দ্র সরকারের 12 বর্ষ পূর্তি উৎসব পালন করা যাইছে। ভারতকে এক বিকশিত রাষ্ট্র এবং অর্থনৈতিক দৃষ্টি সুদৃঢ় করা লক্ষ্য নিয়ে কার্য করা বিধায়ক শ্রী ঢোলকিয়া দলীয় কর্মী মানুষ আহ্বান দিয়েছেন। গঞ্জাম জেলার সোমনাথ স্বাভিমান যাত্রার যোগ দেওয়া 52 জন তীর্থযাত্রী আজ যাত্রা আরম্ভ করেছেন। ছত্রপুর বিধায়ক কৃষ্ণচন্দ্র নায়ক পতাকা দেখাই যাত্রার শুভারম্ভ করা সহ তীর্থযাত্রী মানুষ শুভকামনা জনাইছেন। যাত্রা মাধ্যমে তীর্থযাত্রী মানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, বিভব, আধ্যাত্মিক পরম্পরা এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করুথবা সোমনাথ মন্দির দর্শনের মধ্যে সুযোগ পাইবে। তীর্থযাত্রী মানুষ সুবিধার যাত্রা ও দর্শন পাই জেলা প্রশাসন পক্ষ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাইছে। রায়গড় জেলার আম্বাডোলা থানা অন্তর্গত ধেপগুড়া সংরক্ষিত জঙ্গলরে লুচাই রখা বিপুল পরিমাণর মাও অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক সামগ্রী জবত করা যাইছে। এ সম্পর্কে সূচনা দিয়ে জেলা আরক্ষী অধীক্ষক রাজপ্রসাদ কহিছন্তি, আত্মসমর্পণ করিথিবা মাওবাদীঙ্ক সূচনা আধারে এইসবু সামগ্রী সহ মাওবাদীঙ্ক নিত্য ব্যবহার্য সামগ্রী মধ্য জবত করা যাইছে। পানিপাগ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের উপকূল অঞ্চলে প্রবেশ করেছে। আগামী 2 দিন মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের অন্য ভাগকে স্পর্শ করিব। আগামী 20 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের হালুকারু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘণ্টা মধ্যে রাজ্যের কিছু স্থানের কালবৈশাখী প্রভাবের ঝড়, বজ্রপাত, পবন সহ বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। এনেই বিভিন্ন জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে।

আয়ুষ মন্ত্রণালয় তরফ আজি অনুষ্ঠিত বিশ্বস্তরীয় অনলাইন যোগ কার্যক্রম নিট ইউজি পুনঃ পরীক্ষা পাইঁ ওএসআরটিসি বসে মাগণা যাতায়াত করে পারে পরীক্ষার্থী পরীক্ষার্থী তালিকা প্রদান করা জেলাপাল কুযাইবা নিয়ে সূচনা দেলে পরিবহন মন্ত্রী এবং আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে কালবৈশাখী নিয়ে বিভিন্ন জেলা সতর্ক সূচনা জারি কলা আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র আঞ্চলিক সম্বাদর প্রসারণ আজপে এতিকি শেষ হলা।